0: বাবু বাবু এ বাবু
1: কত ছুটি রাখ কাম করতে মন ছিল ছুটাই দি লাশ আইসক্য